শুনেছেন আপনার দেবমিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তেলসে তেল তাকরে ভাবভক্তি ভরা কার্যক্রম অর্ঘ্য থালিরে আপনার সমস্ত স্বাগত। হ্যাঁ, সে হচ্ছেন কলা কলে বর কহ্নে, তাঁর রূপকু যেতে দেখিলে বি মন লাখি যায়, তাঁর যেতে থর দেখিলে বি আউথরে দেখিবাকু ইচ্ছা হুয়ে, আউথরে তাঁর চকা আখিরে হজিবাকু ইচ্ছা হুয়ে, আউথরে তাঁর সেই আখিকু অনেই এই বর্ষা ভিজ সকালে বর্ষারে ভিজি ভিজি রথারূঢ় জগন্নাথঙ্ক দর্শনরে সতরে আনন্দ থাকে। আউ সিয়ে তো কালিয়া রাজা সুনা বেশরে কোটি কোটি ভক্ত মানঙ্কু যে দর্শন দেউছন্তি, সে হেউছন্তি আমার কলা কলেবর কহ্নে। হ্যাঁ, যাহঙ্কর দর্শন মাত্রকে অনেক জন্মর পাপ ক্ষয় হয়ে যায়, যাহঙ্কু স্মরণ কলে ভক্তিভাব রে মানুষ ভিজি যায়, যে প্রতিটি সুখ দুঃখরে আম সমস্তঙ্কর সহায়ক, সে হেউছন্তি সেই কলা কলেবর কহ্নে আম শ্রী জগন্নাথ, জগতর নাথ জগন্নাথ, যাহঙ্ক পাই এ ওড়িয়া জাতি সদা সর্বদা গর্ব করে, আও এমিতি গর্বিত হয়ে রহি থাকে। তেবে সেই কলাশান্তকু স্মরণ করে আজির ভাবভক্তি ভরা কার্যক্রম তাঙ্ক শ্রীপয়রে আমি অর্পণ করিবা।

গুড মর্নিং আপনার মানে টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিলসে দিল তক ওয়ান দিলসে দিল তক রে দো মিত্র আছে আপনার সহিত শো নেকি শুভ সকালর সকাল ঘড়িরে এবে সময় আসি যাইছি 17:45 সেইথি সহিত আজি হেউছি জুলাই 26 ভারত ইতিহাসের সবুঠ গর্বর দিন কাহিঁকি না আজি হেউছি কার্গিল বিজয় দিবস হ্যাঁ এহা কেবল এক বিজয়ের দিন নুহ এহা সেই সমস্ত বীর জবানক স্মৃতির দিন যেউমানে নিজ জীবনক মাতৃভূমি পাইঁ উৎসর্গ করিথিলে বাস সেই সমস্ত বীরঙ্কু সমর্পিত আজর এই শুভ সকাল শো হ্যাঁ 1999 কার্গিলর বরফ ডাঙ্কা পাহাড়ে শত্রুঙ্কর অনুপ্রবেশ হয়েছিল আউ ভারত আরম্ভ করেছিল অপারেশন বিজয় প্রায় দুই মাসের কঠিন যুদ্ধ পরে 26 জুলাই ভারত ত্রিরঙ্গাকে পুঁ থে উড়াইছিল আউ এই বিজয় পছরে ছিল 500 অধিক বীর জবানকর বলিদান

100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক কোন দিল সে দিল তক রে আমি কথা হউতিলে আজি জুগল হংসরাজ কো উপরে কাহিকি না আজি হউছি তাঙ্কর বার্থডে ইয়েস জুগল হংসরাজ কেবল জনে অ্যাক্টর নথিলে সে জনে লেখক নির্দেশক মধ্য এবং 2008 রে অ্যানিমেটেড ফিল্ম রোড সাইড রোমিও র কাহিনী এবং নির্দেশনার ভার সিহি নেইথিলে ইয়েস আউ এক মজাদার কথা জানিছন্তি কুছ কুছ হোতা হে র টাইটেল টা গীত প্রথম কিছু লাইন র সুর জুগল হংসরাজ তৈরি করেছিলেন এবং পরে নির্দেশক করণ জোহর মধ্য এই বিষয়ে কহিছিলেন ইয়েস সিনেমা জীবনের সফলতার সহ বিফলতা মধ্যে আসছিল কিন্তু অনেক ফিল্ম আরম্ভ হয়ে মধ্য তাঙ্কর অনেক সময় বন্ধ হয়ে যাইছিল তথাপি সে কেবে হার মানি নথিলে নিজ কাম ও নম্রতাকু সে সববেলে প্রাথমিকতা দেইছন্তি সায়েদ এইটা হি হচ্ছে জীবনর সবুঠ বড় শিক্ষা প্রত্যেক সফলতা পছরে ধৈর্য ও বিশ্বাস

0: সো চালিছি ডালিন লাইভ রে এবং আপনারা টিউন করছেন 100.4 আকাশবাণী এবং রেইনবো কাটাক তেল সুদেল তা খুব আনন্দ দেখবো আমার নেক্সট কালার কে আসন্দি এবং সে কর কহছেন হ্যালো
1: ম্যাডাম আজ্ঞা নমস্কার
0: নমস্কার কে কহছেন্তি কোটু কহছেন্তি
1: রাজেন্দ্র না কহছেন্তি
0: না না নমস্কার কেমতি আছেন্তি
1: নমস্কার তো মু কালকে ইয়াকে ভুবনচর পড়ি আজি এই ভুবনচর আছি মু কথা জানা নাই কালকে পড়ি
0: আচ্ছা ভুবনেশ্বর কাহিঁকি যাইছন্তি
1: আই কি তুমি আর গোটা পূজা পাঠ কলা প্রতিষ্ঠা করছন্তি আর ইয়ে করছন্তি যে হনুমান হোম করছন্তি যে কালি করছন্তি মোর কালি গোটা বিপদে হয়ে যাইছে মু নুয়া নুয়া আরে আসিনি মো ঝুয়া এমতি ঘর করদেছি মো ঝুয়া সে গোড় খসিগুলা আসিনি আসুন চৌলিয়া পকাইছিলাম মু পচা পড়িগেলা মো পিছি দশ হয়েছি ঔষধ খাওয়াছি মঙ্গলবার
0: আপনি নিজের যত্ন নিয়ন্তু এবং বর্ষা দিন অছি টিকে দেখি চাইকি চালন্তু আউ হ আপনার মামু ঘর কো স্মৃতি আপনার মনে পড়ে
1: মামু ঘর স্মৃতি কথা কইলা শুনি যিবা কই দেখিবি মু গোটাই দেখি আসলে যে যে কোন আইছি নো মামু ঘর কো মু যায় সেটা কথা কইছি এতি বহুত আখু হুয়ে আখু তাকে তার পেড়ি কি বাহার করে আমি যাও সে বিল ভিতরে তো আখু যেহেতু গত আছি আমি সে খাই সে পিয়াল মু খায়ে তা বহুত ভাল লাগে সেতবে
0: আচ্ছা
1: আর সেপটে সে গোটা তন্ত্র রাজুড়ে আন্ত গোটে বড় বড় পোখরী আছে
0: আর সেটা আপনার মামু ঘর কোউ এরিয়ারে
1: এ যে যে আসল আগে যে নরসিংপুর যাবো এই যে বিধিপুর বুঝানি আছে আগে জমি আছে পচা নাই আচ্ছা মাছ হুয়ে যে পোখর মাটার পোখর বড় বড় মাছ হুয়ে সে মাছ টেস্ট লাগে মু যে কথা কৌছি মতো আজি শত্রু দেয় ইয়ে পচাশ বছর কথা আজিকালি দেখা মো মামু ভাই কেন যাচ্ছি এবে ভাবিছি যেলিকি তোমার মামু বস বস চলাচল এটি বিশেষ করে বন্ধ করে আর যাইছিল আমার ঘরকু মু কোথায় কি বন্ধ করে আর সে মামু হাতে তা ঘর যাবি সে পোখর মাছ মগেই কিন্তু ঘর মগেবি ঘরে আসছি এই এই বন্ধ মগেই মো ঝিও কালি
0: আচ্ছা আপনার মামু মাইঙ্ক ভিতরে আপনার সবুঠু কি অধিকা ভাল পাওলে মনে পড়লে কি আপনার বেশি ভাল পাওলে সেই টাইমে
1: মো মামু গুড়ি বস চলুচ্ছি সে যাতে ভাই কাল যাই জন তা কালি পুরো সমস্ত বস চলুচ্ছি দিটা মাছ অনেক দিটা বস চলুচ্ছেন
0: আচ্ছা তাহলে আপনার মামু ঘরে আপনার মামু আপনার বেশি ভাল পাওলে না মাই
1: আমার মামু বা মাছ চলে টিচর চলে
0: আচ্ছা
1: টিচর চলে
0: আচ্ছা মামু ঘরে এমনি অনেক স্মৃতি সমস্ত হৃদয়ের আছে আপনার হৃদয়ের বি আছে বহুত বহুত ধন্যবাদ কল করতে
1: আপনার
0: যেটি বি রয়েছে আমাকে শুণুথান এমনি ভাল পাইব দৌথান বহুত বহুত ধন্যবাদ আপনি কল করে পারবে অন দা নম্বর 0671230315 এবং শেয়ার করে পারবে আপনার কাহিনী মো সহিত কেবল ও কেবল আপনার অতি প্রিয় এফএম স্টেশন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক তেল সুতেল তা ফ্রি চালন দেখিবা আমার নেক্সট কালার কি আছেন্দে এবং সে কোন কহুছেন্দে হ্যালো
2: দেবন্ত্রী
0: ম্যাডাম নমস্কার নমস্কার কি কহুছেন্দে কোটু কহুছেন্দে
2: পুরী জেলা নিমাপড়ারু গ্রাম দিয়ে
0: বাইর আচ্ছা কেমতি আছেন আপনি মু তো বহুত ভালো আছি আপনি কেমতি আছেন
2: মু তো ভালো আছি

শুনেছি আপনার দেব মিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিলসে দিল তাকরে এবং দিলসে দিল তাকরে সময় আসে হয়ে যাইছে 10:05 এবং শো আরম্ভ হয়ে যাইছে রেইনবো এস এম এস র আজ সানডে কিছু মন কথা আপনার পাখে খোলি কহিদেবা ইচ্ছা হচ্ছে হ্যাঁ বড় হওয়া পরে বুঝা পড়ে জীবনর সবুঠ দামি ছুটি সেইটা লা যেতবে স্কুল বন্ধ হলে আমি ব্যাগ নুহ স্বপ্ন ভরি বঞ্চা চাহুল নাচবা চাহুল খেলে চাহুল ডেবা চাহুল হ্যাঁ এই রবিবার আসলে কমিটি ভাল খাইবা হব কমিটি আমি সাংগ মান সহ সময় কাটব কমিটি খেলি খেলি সময় গুড়া চালি যাও লা জনা পড়ু নথিলা কিন্তু বড় হওয়া পরে ছুটি গুড়া বি ভারি লাগুছে হ্যাঁ সে গোটিয়ে দিন ছুটি টিকে ক্লান্ত জীবন ভিতর গোটে দিন ছুটি টিকে শোয়ে পড়বা আহা শরীরকে কষ্ট নদী আছে নকি সেমিতির বি লাগে রব্বার বহুত কাম থাকে নিজ পাইঁ করিবা পাইঁ ঘর টিকে সফা করিবা নিজ ড্রেস সব সফা করিবা তাকে সব ইস্ত্রি করিবা নিজ পাইঁ টিকে মনপসন্দর খাইবা বনাও বনাও এমতি লাগে যেমতি রবিবারটা সরি যাওছে আখি পোছড়া কে পুঁ সোমবার আমার প্রতীক্ষার আছে চলন্তু এইসব কথাকে বাদ দিয়ে আপনার মনপসন্দর গীত শুণবা এবং এই মোমেন্ট কু মন ভরি বঞ্চি নেওয়া যদি আপনার নিজ মনপসন্দর গীত শুণবাক চাহুচার তাহলে আপনার ইনবক্স কু যাতে টাইপ করতু FMRC স্পেস দিয়ে আপনার গীত শুণবাক চাহুচার তার না গীতটি ফিল্ম আলবম রু আসছে তার না লিখতু এবং পরে পরে যাকে ডেডিকেট করা চাহুচার তাঁর না লিখতু এবং তা সহিত পঠাই দিয়ন্তু আম নম্বর কু আম পাখক পঠাইবা নম্বর হচ্ছে 09495963210 আউ হ নিজ নাগা ঠিকা লিখবা বিলকুল বি ভুলবেনি আপনার চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ জরিয়ে এসএমএস করে পারে হোয়াটসঅ্যাপ রে এসএমএস করা নম্বর হচ্ছে 8895254200 ইয়েস বহুত কড়ে এসএমএস বি আসিগলা চলতে দেখবা আজ প্রথম এসএমএস কে কোথাও লিখুচার এবং কন শুণবাক চাইছেন এই এসএমএস করুচান্তি রাজেশ রীতিকা এন্ড মনীষা নায়ক চর্চিকা বাজার জগৎসিংপুর লিখিছন্তি ডিয়ার দেবমিত্র সিস্টার ইউ হোস্টিং অফ অল প্রোগ্রাম আর এক্সেলেন্ট ডেডিকেট দিস সং টু আওয়ার লিসনার্স এবং আকাশবাণী কটকর সমস্ত আর্টিস্ট মানুষ ডেডিকেট করুচান্তি শুনিবাকু চাইছন্তি বিচ্ছু চলচ্চিত্রর প্যার তু জান তু গীতটি চর আপনার মনপসন্দর গীত দেবমিত্র আপনার নিহতি ভাবে শুনেই দেব চলতে দেখবা পরে পরে এসএমএস কে কোথাও করছেন এবং কন লিখুচার এই এসএমএস করুচার প্রফুল্ল প্রধান চৈতন্য চাঁদ কুয়ারপাল মাণিয়াবন্ধ কটকর লিখিছেন জয় জগন্নাথ পবিত্র শুভ সকাল এবং শুভ অভিনন্দন নমস্কার আপনার প্রতি নমস্কার শুনবাক চাইছেন দিলকা ক্যা কিশোর রু আশা ভোসলে এবং কুমার সানু কণ্ঠে যেকোন গোটি গীত শুনে দিও এবং সব শ্রোতা মানুষ শুনে দিও নিহতি ভাবে আশা ভোসলে এবং কুমার সানু কণ্ঠে বিউটিফুল সে গীত মিলনে কি তুম কোশিস কর না এই বিউটিফুল সে গীত অল টাইম মোর ফেভরেট নিহতি ভাবে আপনার ডেডিকেট করে শুনে দিচ্ছি তাহলে চলতে বিলকুল বি লেট না করে শুনে নেব ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাক কু

শুনছেন আপনার মানিতে পবিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক তেলস তেল তক এবং সোচালিছে রেইনবো সেমিস্টার সময় সহ ঘর বদলে যায় লোক বদলে যাতে কিন্তু কিছু কিছু স্মৃতি কিছু কিছু অগণা সেই গছ সেই হস সেই স্মৃতি সববেল যেমি এভগ্রিন সাজি যাতে সববেল যেমি সবুজ ও সতেজ সাজি যাতে সববেল যেমি আম মন কোণে রয়ে যাতে এই যেমি আমার পিলাদিন সবুদিন আম হৃদয় ভিতরে কোণী গোটে সাইতা মন মন্দির রয়ে যায় হ্যাঁ চলতে দেখবা আমার পরবর্তী এসএমএস কে কোথ লিখি পঠাউছেন এবং কল লিখি পঠাইছেন এই এসএমএস করুছেন বি ব্রহ্মপুর বুগুড়া গঞ্জামরু নারায়ণ প্রধান লিখুছেন আপকি কসম চলচ্চিত্র শুণবাক চাইছেন শুনো কহো কহো সুনা নিহতি ভাবে ব্যুটিফুল সঙ্গীত মু আপনার শুনিয়ে দেবি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর কণ্ঠে এই সুন্দর সঙ্গীত আপনার চলতু পরবর্তী এসএমএস আড়ক বড় নেক্সট এসএমএস কি কোথু লিখুছেন এবং কণ লিখুছেন জাণি নেব এই এসএমএস টি আসুছি অখামা বাহাপুর ঢেঙ্কানাড়ু আমাকে পঠাউছেন রমেশ চন্দ্র সাহু লিখুছেন এবং লিখুছেন কি আজ হচ্ছে কার্গিল দিবস তো এই উপলক্ষে সমস্ত সমস্ত দেশবাসী এবং সমস্ত এফএম রেইনবো শুনে সমস্ত শ্রোতা বন্ধু মানুষ সে গোটে সুন্দর গীত শুনেবা চাইছেন যা হচ্ছে দেশ প্রেমী চলচ্চিত্র আসিছে মেরে দেশ প্রেমী এই গীতটি শুনেবা চাইছেন মহম্মদ রফি কণ্ঠে নিহতি ভাবে আপনার মন পছন্দ এই সুন্দর গীতটি আপনার শুনেদেবি তাহলে চলতু বিলকুল বি লেট নকি শুনে নেওয়া ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাক

ভাবে দায়িত্ব গ্রহণ কলে প্রহ্লাদ যোশী এবং বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ অবপাতরে পরিণত প্রভাবে রাজ্যের প্রবল বর্ষা সম্ভাবনা। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এটিকি, পরবর্তী সংবাদ আপনার শুনিপারে সন্ধ্যা 6:45।

0: তাহলে আগরু আপনি করিথিবে নিশ্চিত কোড় রোসেই
1: না না মু ঘরে ফার্স্ট টাইম দেখলি না
0: আচ্ছা ঘরে ঘরে যেতু করিতলে সিতমা আপনকো ডর লাগলানি পুরা বিন্দাস রে করদলে আরে বহুত বড়িয়া বহুত বড়িয়া ঘরে সমস্ত
1: মানে রোসেই বই ফই পড়ে পড়ি কি
0: আচ্ছা সেপা আরামে ধীরে ধীরে বই দেখি কি বা মনে ন পড়ে বই দেখি থে এমতি করি আচ্ছা নেক্সট টাইম যেত আপনার ঘরে ননভেজ আইটম সব হুয়ে সেতবে কন আপনার নিজে নিজে করতে না মানে ঘরে লোক কুহ আপন হি মানে করা রোসই করছি রোসই করছি রোসই ঘরে লোক মানে যে ননভেজ হলে অনেক মানে খাওছন্তি বহুত বড়িয়া বহুত বড়িয়া আপনার হাত রন্ধা রোসে খাইবাকে মন বড়লা যেহেতু আপনার কৌশল মানে পুরা সব সারি দৌঁচান বহুত ভাল লাগিলা বহুত ভাল লাগিলা পলব বাবু এফ এম রেইনবো সহ যোড়ি হবার হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ হ্যালো
1: বুঝলে
0: আচ্ছা আচ্ছা বহুত বড়িয়া লাগিলা পলব বাবু বহুত ভাল লাগিলা আপনার সাথে কথাই বহুত ধন্যবাদ এফ এম রেইনবো কু আপনি ফোন করেছিবার বহুত বহুত ধন্যবাদ সাথে আপন মানে কহিপারিবে আজির টপিক সম্পর্কে আপনি কেবে রোসেই করিছন্তি কি প্রথম থর রোসেই করিবার অনুভূতি কেমিতি ছিলা আপনকর আউ জন কলর অছন্তি হ্যালো
2: হ্যালো
0: হ্যালো কে কোছন্তি
2: মই নমস্কার লোকনাথ সাহু
0: লোকনাথ সাহু
2: বিজাপুর ব্লক বরগড় জিলার কোজে
0: বরগড় রু কোছন্তি
2: হ্যাঁ
0: আচ্ছা কেমতে অছন্তি ভালো অছন্তি
2: হ্যাঁ ভালো আছো বহুত দিন কল লগোছো আজি লাগিছি
0: আজি লাগি যাইছি মানে আমি বি বহুত খুশি তবে ফটাফট কই দিওন্তু লোকনাথ বাবু কোন কইবে আজির টপিক সম্পর্কে রোসেই আপনি কবে করছেন
2: টপিক কানে কি মনে শুনি এটা
0: টপিক জানি নাহান্তি ওকে আমি কই দউছু আপন কেবে রোসেই করছেন
2: কোন
0: আপন কেবে রোসেই করিছেন
2: হ্যাঁ রোসেই তো বহুত করিছু
0: আগে আমি কেবে কলে রোসেই প্রথম রোসেই
2: তো আমি রোসেই কই দউ মা একলা হে ভনি তো আমার ছোট ছিলা
0: আচ্ছা
2: বলে আম চাষবাড়ি করছু বলে খেতে বলা আলগে রানি করি আমি যাও পড়ি যাও
0: নিশ্চিত নিশ্চিত আপনার তো রোসেটা বহুত ইম্পর্টাট আচ্ছা মনে অছি কেবে প্রথম রোসেই কেবে রাঁধি মনে অছি
2: ছোট বেলা রাঁধিছি এবে এবে রাঁধবা
0: আচ্ছা এবে এবে তো ঘরণী আসিসারিবে তেমন ঘর ঘরণী মানে আপনার আবশ্যকতা না কিন্তু মনে অছি কি ছোট বেলা যা বি রোসেই আপনার করিথিবে কোন করিথিলে ভাত করিথিলে তরকারি করিথিলে কি ডালি করিথিলে
2: ভাত রাঁধিছিলি আউ সে আলু ভজা কাটি করি আলু ভজা করিছিলি বহুত টেস্ট লাগিছিল ছোট বেলা সেটা
0: আরে বাপ রে মানে
2: আম ছতি ছতি তো রানে দিলি
0: আচ্ছা শিখিতিলে মানে কা পাকু শিখিতিলে না
2: কেবে নে শিখি সে মা কে পত্র কে না রানমা কাঙ্গড়া মে সামা বলি পজরো যে সে মানে কই দিও এটা দেব এন্দা দেব সেন্দা দেব
0: হুম হুম
2: বলে সে মানে কই নিও বলে সেন্দা করি রানু
0: আচ্ছা নিজে তো খাইতিবে সেটা করি কি
2: হ্যাঁ নিজে খাইছি বহুত টেস্ট লাগিছিল
0: আচ্ছা ঘরে
2: আর গোটে মো দাদাটি অছন বড় ভাই সে আমার ননভেজ জানা হলে তাহাকে রন্ধে বলছ বহুত টেস্ট রাঁধছ
0: বহুত বড়িয়া আচ্ছা আচ্ছা এই যে আলু ভজা ও তরকারি ভাত কলে মা কিছু কহিলে মা মা কো ভাল লাগিছিল
2: হ্যাঁ মা ভাল লাগিছিল বহুত খালি তেল ভাজি দেইছিল তেল দেইকিরি নুন দেইকিরি আমি লঙ্কা দেইকিরি খালি ভাজা হইছিল কিছু আউ আউ নুন
0: বহুত বড়িয়া এতে এতে কম জিনিসরে আপন এতে বড়িয়া প্রিপারেশন করিলে বহুত বড়িয়া লাগিলা লোকনাথ বাবু এফএম রেইনবো সহ যোড়িলে সেইপাই বহুত ভাল লাগিলা বহুত বহুত ধন্যবাদ আপনকু নমস্কার সাথে আপন মানে যোড়ি হয়ে পারিবে আমার টপিক সম্পর্কে আপন তো জানিছেন আপন কেবে রোসেই করছেন কি যদি হ্যাঁ প্রথম থর রোসেই করিবার অনুভূতি কেমিতি ছিলা আপনকর সে সম্পর্কে কহিপারিবে নম্বর হচ্ছে 0671 23 03

মহোদেশ সরিলা আফটরনুন অপরাহ্ন চারিটায় প্রায়োজিত কার্যক্রম লম্বে শুণবে দিন চারিটা বাজি পচাশ মিনিট্রে গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর একানব্বইতম ভাগ শুনেপারে সন্ধ্যা ছটা বাজি দশ মিনিট্রে ভক্তিগীতর কার্যক্রম আরাধনা সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিট্রে সন্ধ্যা আসর রাতে সতেরো বাজি পঁচিশ মিনিট্রে রাতে আটটা বাজি দুই মিনিট্রে গীতরিমিতরে এবং অভুলা স্মৃতি শুনেপারে রাতে নটা বাজি পনেরো মিনিট্রে শুনলে কার্যক্রম সূচনা।

সারা ওড়িশা এবং সমস্ত ওড়িশাবাসীঙ্কর হৃদয়ে গোটিয়ে ভাবনা ভরে যাইছি যে আমার কালিয়া শান্ত অনবসর ঘরে বিশ্রাম নেউছন্তি। দেবস্নান পূর্ণিমা পরে মহাপ্রভু অসুস্থ হয়েথিবার পারম্পরিক বিশ্বাস ভক্তমানঙ্ক মনকু টিকে ব্যাকুল করে। হ্যাঁ সতরে আজি প্রত্যেক ভক্তঙ্ক ওঠরে গোটিয়ে প্রার্থনা, হে প্রভু আপনার শীঘ্র সুস্থ হুয়ন্তু, আপনার দিব্য নবযৌবন বেশর দর্শন পাই আম আখি অপেক্ষা করে রয়েছে, যথাশীঘ্র আপনার সুস্থ হয়ে যাঁত। এইপটে শ্রীক্ষেত্রর বড়দাণ্ড ধীরে ধীরে সাজি উঠিছে মহাপ্রভুঙ্ক রথযাত্রা পাই। তিনি রথ নন্দীঘোষ তাড়ধ্বজ দর্পদলন নূয় রূপে প্রস্তুত হচ্ছে, কারিগরঙ্ক হাতরে কাঠ কথা কুচি, আউ রঙ্গ ছুঁয়ারে সে পাওছি নূয় জীবন। হ্যাঁ যেমিতি বড়দাণ্ডর প্রত্যেক ইঞ্চি কুচি আস প্রভু আমি প্রস্তুত তুম পথ চাহ, সত কথা জগা প্রেমরে যে পড়ছে জগার আখি কু যে চাহিছে সে হৃদয় তাকে ভালো পাই বসিছে, সে কলা কাহ্ন সে কলা ঠাকুর তাপাই যেতে শ্রদ্ধা যেতে ভক্তি ভিতর আসলে বি নিয়ন্ত হয়ে যায়। হে প্রভু হে কলা দিও হে কলা ঠাকুর যথাশীঘ্র সুস্থ হয়ে যাঁত, আমি আপনার অপেক্ষার অছু।

শুনছেন আপনার মানে দেব মিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দল সে দল তাক ক্রিয়ান দল সে দল তাক ক্রিয়া শো চালছে রেইনবো এসএম এসরা প্রেম সেতবেলে হিনে থাই যেবে কি হঠাৎ কি সুন্দর লাগে প্রেম সেতবেলে হুয়ে যেতবেলে সে তোমার আদত বা অভ্যাস হয়ে যায় দিন তা বিনা অধরা লাগে আর লাইফ রে কিছু না কিছু তা বিনা মিস লাগে হ্যাঁ প্রতি কথারে প্রতি ভালরে মন্দরে সে থাকে কিছু ভালো মোমেন্ট প্রথমে তা সহ শেয়ার করা পাই মনে চাই কিছু সমস্যারে বা তা ভয়েস শুনে দেলে যেমতি লাগে সমস্যাটা এইটি টলেছি টলে যাব কেবল তাকে তুমি কেবল তাকে পছন্দ করানি তুমি তাকে ভালো পাই বসে থা কারণ প্রেম চেহারা দেখি হুয়েনি প্রেম তো তোমার আদত বা অভ্যাস পালটি যাই থাকে চলতে দেখব পরবর্তী এসএমএস কে কোড করেছেন এবং কণ শুণবা চাহিদা এই এসএমএস আসুচি উত্তমপুর পোস্ট কাটকরু সুভদ্রাপুর আসুচি লেখুছেন আম পাখক হেমন্ত কুমার মহারণা এবং শুণবা চাহিদা মেঘ বরসিলা টুপুরু টপুরু গীতটি শুণবা চাহিদা শেষ শ্রাবণর নিহতি ভাবে আপনার মনপসন্দর গীত দেবমিত্র আপনার প্লে করেদেব পরবর্তী এসএমএস আড়ক বড়া নেক্সট এসএমএস কে কোটি লিখিছেন এই এসএমএস করছেন টুকু টাপু বাপু চিকু পাপু শিবানী টিকি মিকি মানিয়াবন্ধ সন্ত্রাবালি বড়ম্বর শুণবা চাইছেন তো চলু বর্ডর চলচ্চিত্র নিহতি ভাবে আপনার মনপসন্দর গীত দেব মিত্র আপনার শুনেব তাহলে চলতো বিলকুল বি লেট নকি শুনে নেওয়া ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাক কো

শুনছেন প্রমাণে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক। চলন্তু দেখিবা পরবর্তী এসএমএস কেউ কোঠু লিখিছন্তি এবং কল লিখিছন্তি। এই এসএমএস আসছু কন্টিলো আঠগড়ু পঠিছন্তি আম পাখকু বাবু পঠিছন্তি আম পাখকু নির্মলা বেহেরা সন্তোষ বেহেরা এবং আদ্যাশা নাতুণী আদ্যাশা পঠাইছেন বাবুশাঙ্ক কণ্ঠে শুনবাক চাইছেন গীতটি এত মেঘ থাই গীতটি শুনবাক চাইছেন নিহতি ভাবে ভাল পাই তাতে শহের শহে চলচ্চিত্র এই সুন্দর গীতটি আপনার শেয়ার শুনে দেবি। চলতো পরবর্তী এসএমএস আড়ক বড়া নেক্সট এসএমএস কেউ কোট করেছেন এবং কণ শুনবাক চাইছেন এই এসএমএস করেছেন জিতেন্দ্র নিয়ালি মাধবর এবং শুনবাক চাইছেন হর দিল জো প্যার করেগা মুভি দিল দিল দিওয়ানা গীতটি শুনবাক চাইছেন নিহতি ভাবে আপনার মন পছন্দ গীত দেব মিত্র আপনার শেয়ার শুনে দেব তাহলে চলতো বিলকুল লেট নকরে শুনে নেওয়া ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাক।

সৃষ্টি করে। কিন্তু বর্তমান সময়ে যে গোটে সঙ্গীতর গোটে বিউটিফুল সং শুনে দেউছি, এনজয় করুথান্তু, কনেক্টেড হেরুথান্তু 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক, দিল সে দিল তক সহিতা।